0: আছে
1: সকলের কিছু ক্ষেত্র আছে
0: সকলের কিছু পুলিশের দায়িত্ব রাখে
1: আমার জন্য কাগজ কলম নিয়ে কথা বলতে
0: আছে কথা তথা দাঁত ও কসমেটিক উপচার করনি
1: ডিজিটাল সেন্সরের সেবা
0: চিকিৎসা করে আছে কো দাঁত তথা মুখ ও হাড়ি কো উপচার আমি পুলিশ করে ভর্তি হয়ে কসমেটিক উপচার সেবা